কেনেগেডেক আকাশবাণী শিলং খবর বনপুলের রিচমন খারলুকি কিমাত বকংসান জঙ্গ খবর মেতাগস্তেপ উমন্ত্রী গতনাথ ইউথ অফেয়ার্স এন্ড স্পোর্টস কসরকার পদং উলপ্লে এক ইন্টিগ্রেটেড মাল্টিপার্পাস ইনডোর হল হা জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স শিলং উসম্বোদ মন্ত্রী রংবা গজলা বখমি একতনাথ পি ডব্লিউ ডি রোডস এন্ড বিল্ডিংস হিনেনগসি উলপ্লে এক সুরক ডক্টর ফ্রাইডে লিংডো রোড লারাখে জিংদাপ আর্স পা আসনাম জক কামথো খুবর হা কাকতিন হিন্দি বাতগালং স্নিং ফুটবল ক্লাব ক্লাই অরং হা গসিন মনেঙ্গং এশ কা ফাইনাল জংক মেঘালয়া স্টেট লীগ কা খুবর কবনিয়া উমন্ত্রী গতনাথ স্পোর্টস ইউথ অফেয়ার্স এন্ড স্পোর্টস কা সরকার প্রেং উ ডক্টর মনসুখ মান্ডভিয়া বাত উমন্ত্রী রংবা গজলা মেঘালয়া কনরাড কঙ্কাল সংমা হিনিন গসনি কিলাপ্লে এক ইন্টিগ্রেটেড মাল্টিপার্পাস ইনডোর হল হা জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স হাশিলং বাত পিনিয়া গজিংয়ালং মনেসই কসা স্কুলার বনপনলং দা গজলা ইয়া কা ন্যাশনাল গেমস কাবালাই পুখন্ডাই ইয়াগে গিজিংসই সাসকুলার লাপনলং হ্যাঁ গিজিং দনলং মন্ত্রী খান্না ইউথ অফেয়ার্স এন্ড স্পোর্টস সরকার প্রেং রাকশা নিখিল খারসে উমন্ত্রী গতনাথ এলাকায় গজলা উবা ওয়াই লাটমি কিশলা বাট প্রেসিডেন্ট কে ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন ক ডক্টর পি টি উষা গিহে জক ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন কিনং কিটকাম কা মেঘালয় স্টেট অলিম্পিক এসোসিয়েশন বাট কিনং ইখমাত নাকি স্টেট অলিম্পিক এসোসিয়েশন জক গিজলা কথা নিশ্চিতমিঙি ক্লে দনলং কনেক ইনডোর হল কদি গবলতে জিংলুত বা শিসপা লাইফু আর পয়েন্ট খন্ডাই ক্লোর তঙ্কা বাদলাবে ডাকা নিউ ডিভেলপমেন্ট ব্যাঙ্ক হাপো কা মেঘালয় ইকো ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডিভেলপমেন্ট প্রজেক্ট উমন্ত্রী সরকার প্রেং উবাখমি ইয়া কতনাথ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট বাট ইউথ অফেয়ার্স এন্ড স্পোর্টস সরকার প্রেং উ ডক্টর মনসুখ মান্ডভিয়া হিনেন গসনি উলালিত ইকন্দো ইউলাত গজলা মেঘালয়া উ সি এইচ বিজয়া শঙ্কর হা লোক ভবন হা কবা ক্লে ক্রেন সানি বাট প্লেট জিংমুট কাম জিং অকাই পৃথাই ক জিং ইয়ার জং জ জিং এম বফের বফের ক জিং পনকুপ বর কি সামলা বাট কি কম্পন রয় কি বনে হা কেনে গজে ইকন্দো লেডন লংরু এডিশনাল চিফ সেক্রেটারি শাউলাত গজলা এইচ সি চৌধুরী হাগনি গজিং একরান হাপ্রেং উলাত বাট উমন্ত্রী সরকার প্রেং গিলেতাই সানি হলর গজিংলা গজলা কমগতা গজাকা গবাবিয়াং ভা হাকাকাম জুঙ অকাই পৃথাই বাট বানজোর গজিং দন কাম বানকিনতিও এক মেঘালয়া কাবদানি গজিং ইতনাত জুঙ্গি সৌডং সৌকুন জঙ্কা গজিং রুসপা গালারিতি বাট কিলাত কিবেদে বাট কাকাম জুঙ অকাই পৃথাই না কামারিয়াং উসম্বোদ মন্ত্রী রংবা গজলা মেঘালয়া উবাখমি একতনাথ পি ডব্লিউ ডি রোডস এন্ড বিল্ডিংস উবা প্রেসটনসং হিনেন গসনি উলপ্লে পাটবা এক সুরক ডক্টর ফ্রাইডে লিংডো রোড কাবাসদং মিশন কম্পাউন্ড ওয়া থাবরু সদু সাজায়াও পদং উবা প্রেসটনসং উলপ্লে ইয়া গজিংথো নাক সাইনবোর্ড ডক্টর ফ্রাইডে লিংডো রোড হা গজিং দনকাত কি খুন বা কি বাহায়েং বাহাসেম উ ডক্টর ফ্রাইডে লিংডো নংতা ও এম এল এ কনৌথ শিলং বা আডেলবার্ট নংরুম এম ডি সি বা চেয়ারম্যান কা কে এইচ এ ডি সি বা স্ট্রং পিলার খারজনা